0: ସମୃଦ୍ଧି ଆଣନ୍ତୁ।
1: ଇଫକୋ ନେନୋ ସାରର ଚମତ୍କାରିତାରେ ପ୍ରତ୍ୟେକ ଚାଷ ଏବଂ ଚାଷୀ ସମୃଦ୍ଧ ହେବେ।
2: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
3: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিদিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে।
4: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
5: ଆପଣମାନେ ଶୁଣିଛନ୍ତି ଆଧୁନିକ ଗୀତର କାର୍ଯ୍ୟକ୍ରମ ସୁରଲହରୀ। ଏଥର ଦ୍ୱୈତକଣ୍ଠରେ ଶିଳ୍ପୀ ହେଲେ ବିଦ୍ୟୁତ୍ ପ୍ରଭା ପଟ୍ଟନାୟକ ଏବଂ ଜଗେନ୍ଦ୍ର ମହାପାତ୍ର। ଗୀତ ରଚନା କରିଛନ୍ତି ବସନ୍ତ କୁମାର ଦାସ, ସଙ୍ଗୀତ ପରିଚାଳନା ନେହା ରଞ୍ଜନ ମହାନ।

0: ডায়াল আকাশবাণী।
1: হ্যালো সুভাষ ভাই, নমস্কার।
0: নমস্কার আপনাকে,
1: মনবন্দা কোটিলা কনাপুর জগৎসিংহপুর কহিলি।
0: হ্যাঁ আপনাকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ডায়াল আকাশবাণী কার্যক্রমে। কেমতি অছন্তি মুনা ভাই?
1: সবলে বিন্দাস রে আছি, আশা হচ্ছে মা শারদা আশীর্বাদ রে, আপনি বিন্দাস থাকতো, খুশি থাকতো এবং সুস্থ থাকতো, মা শারদা আপনি মন্ড ওড়ে রাখতো।
0: নিশ্চয় আপনার প্রার্থনা আছে, মা শারদা নিশ্চিত ভাবে ঘণ্ট ঘোড়াইকি রাখিবে নিশ্চয় সমস্ত। আপনার বিন্দাস রে রহিকি আপনার মন পছন্দর গীতটা কই দিও।
1: আজ গীত দিও, ওটা সম্বলপুরী গীত, আইলো রানী, আইলো মো রানী গরি ফেশন বালি, চালু চন্টা হলে দোলে দোলে, গীতটা ডেডেট করে দেবে শর্মাটি শাশ্বত মহাবাত মো নাচারি এবং রেবতী বেঙ্গর কুমার শালিনী সুজ্ঞানী সস্মিতা সস্মিতা স্বাইঁ রিক্সিনা সস্মিতা বই ইতিশ্রী মিশ্র মনীষা পট্টনায়ক পঙ্কজিনী রানা এবং জম্বতী বই পুরুষোত্তম মিশ্র নীলাঞ্চল বই। বিশেষ করে গীতটা স্বতন্ত্র ডেডিয়ার করছি বৌদ্ধ জেলার রশ্মিতা বই, সে বহুত সুন্দর কবিতা আপনার জয়পুর লেখি ছাড়ে, তাঁর কবিতা বহুত ভাল লাগে এবং বিশেষ তাঁর অনুরোধ করছি যদি সিন্দুর নুয়ে খেলার উপরে গোটে কবিতা লেখি জয়পুর ছাড়ে এবং তাঁর মোহর শুনে বহুত ভাল লাগন্তা। আজ্ঞা
0: পুরা আপনার গাঁর সমস্ত না কইদেলে না কেমতি?
1: আম গাঁ লোক হচ্ছে আকাশবাণী জয়পুর সব
0: শ্রোতা মানে
1: বলাঙ্গীর বৌদ্ধ তাপরে বিভিন্ন আড়ু
0: অনেক
1: সব এই রেডিও মাধ্যমে আমার পরিচয় সব হয়েছে।
0: হ্যাঁ যা হো আপনার সমস্ত সহ যোগাযোগ রয়েছে, সমস্ত শ্রোতা মানে মিশিকি আমার কার্যক্রম সব শুণু আপনার সমস্ত।
1: আপনার আকাশবাণী জয়পুর তো বহুত সুন্দর প্রোগ্রাম করছে, বিশেষ করে 90 বর্ষ পুরী হল আকাশবাণী কি, বিশেষ করে আকাশবাণী জয়পুর এত সুন্দর প্রোগ্রাম করছে।
0: আচ্ছা ঠিক আছে ভাই, আপনার মন পছন্দ গীত শুনবা
1: বোধে সন্তোষ ভাই কেন?
0: হ্যাঁ
1: যা আজ আপনার সঙ্গে কথা বহুত খুশি লাগিলা,
0: আপনার সহ কথা বহুত খুশি লাগিলা ভাই, বহুত বহুত ধন্যবাদ আপনার ফোন করিবার, ধন্যবাদ।

দশমিক পাঁচ মিটার তথা চৌদশ সতষঠি কিলোহর্চ যোগে এবং এফএম যোগে কার্যক্রম শুণিপারুচ্ছন্তি শহে তিন দশমিক ছ মেগাহর্চ যোগে আপনা মোবাইল ফোনর নিউজ অন এআইআর আপ যোগে মধ্য আম আকাশবাণী জয়পুর কেন্দ্রর সমস্ত কার্যক্রম শুণিপারুচ্ছন্তি সময় পূর্বাহ্ন এগারটা আকাশবাণীর নবে বর্ষ অবসরের মে মাস বার তারিখে আকাশবাণী জয়পুর কেন্দ্রে অনুষ্ঠিত সুগম সঙ্গীত সন্ধ্যা সমারোহর সম্পাদিত অংশ শুণন্ত কার্যক্রমটি উপস্থাপন করেছেন রঞ্জন কুমার বেহেরা।

এই মন কেবে কেবে নিজ নিজের কথা বুঝিপারে না, অজনা কাহার স্মৃতিরে চমকি উঠে, স্বপ্নরে কাহার মিঠা মিঠা কথা শুনে মন হুয়ে অধিক চঞ্চল। প্রেমর প্রথম স্পর্শ যেতবে হৃদয়কে ছুঁই যায়, সেতবে প্রত্যেক অনুভূতি হয়ে যায় সঙ্গীতময়। আমার পরবর্তী কণ্ঠশিল্পী প্রজ্ঞা প্রিয়দর্শিনী পণ্ডা, নরসিংহ মিশ্রঙ্ক রচনা, স্বর সংযোজনা করেছেন ধীরেন মোহন পট্টনায়ক। শিল্পী প্রজ্ঞা প্রিয়দর্শিনী পণ্ডা পিলাটি বেড়ু সঙ্গীত প্রতি রুচি রাখি 2007 মসীহার আকাশবাণী জয়পুর কেন্দ্রের শিশু কণ্ঠশিল্পী ভাবে স্বীকৃতি পাইলে। 2018 মসীহার বি গ্রেড এবং 2024 বি হাই গ্রেড কণ্ঠশিল্পী ভাবে সৌভাগ্য লাভ কলে। সে 100 অধিক দেশীয় গীত, কুই ভাষার গীত, সম্বলপুর অঞ্চলের গীত গাইবা সহ বিভিন্ন সময়ের ওড়িয়া এবং হিন্দি গীত গাইবে সুনাম অর্জন করেছেন। সে ভিকারীবল প্রতিভা সম্মান, ওড়িশী কণ্ঠসঙ্গীত পাই রাজ্যপাল পুরস্কার, প্রার্থনা চ্যানেলের ভক্তির স্বর এবং প্রার্থনা প্রতিভা, দূরদর্শনের মিনি সুপরস্টার, জয়পুরের লিটিল ভয়েস পুরস্কার এবং কটকর এক অনুষ্ঠান দ্বারা শিশু প্রতিভা সম্মান পাই।

0: আচ্ছা, ইয়াঙ্গন আমি 5 জন যে আসলে ইতিনে আগনা গাছিলি মানে বংশ বংশ দেশি 5 জন যে অঙ্গনবাড়ি আত্র তিথি ইয়াং চিকিৎসা বের না বেরনা
1: অঙ্গনবাড়ি সারিং না 5 জন যে প্রি স্কুল জেনজি বপালি বুডারান অন্ডা তুইবেন দেতি ড সোমবার মঙ্গলবার গুরুবার শুক্রবার শনিবার মেনু অনুসারে গ্রাহগা তানিয়ান দেতি ড জলকিয়া জনক তানিয়ান দেতি সোমবার ড গুরুবার কানি গজা মুগ মঙ্গলবার শুক্রবার শনিবার চুড়া সারিংান বুধবার রাতে মুড়ি তানিয়ান দে কিন্তু নলিতি তি জনাং দেন জ অঙ্গুর কি এপুল কি কমলা কি তিবা গামলে বেতি গামলে জি অফিস সারিং কু নম্বর তানিয়ান দেতি
0: এলে কেনা বের না রাখি ওয়ান নাম্বে না গলাম তে
1: আলে অফিস সারিং কেন সুপারভাইজার জি মিটিং আন প্রজেক্ট মিটিং সেক্টর মিটিং আনাং অপক্তি লেন জি
0: ওয়ান প্রজেক্ট মিটিং রে থাম বেন দ
1: আলে প্রজেক্ট মিটিং ব্লক লিং গুমান দেতি
0: এলে সাবি অঙ্গনবাড়ি বইতি তিতে জি
1: ও সাবি অঙ্গনবাড়ি জি ইরতা জি
0: আমি গ্রাম মানে সরা অঙ্গনবাড়ি আসলো বুঝেছি
1: সরান যেতেন দেখিলেন দেখিসাম নিয়ে দেখিং দেখেন জানা গোয়া
0: আমার তিনি আসল সঞ্জি আগড়া সোয়ম গুই তড়ে অঙ্গের সঞ্জি আগড়া সোয়ম গুইতে অঙ্গনবাড়ি লেগান সেন্টার লেগান
1: আসল সেই অঙ্গের সেই
0: আয় নাপসুজি বংশ গিতে
1: আসল সঞ্জি অঙ্গের সঞ্জি তিতি আলেন ñang ñang bin de te kunam bari sari go ale na ñang ñak ta jal asalo si satna te ngatum yi may oro ngel si satna te ngatum yi may asalo si jan ngel si jan sakkay ganala ma ñanga ñang le aninji suralim jiden yangam banu den de andele aninji de mamen ring nan je sel ti ki sanayam de ti wa yang an janyum de ko te ji oro gor jang nan nyum de ko te ji kana sanale tan ek seng len de ko
0: aw yang nami guma blok le ngam ben kan rung ko ja ki patin ja gra ga sel guma sna pang ta de wa sna na pang ta
1: গুমান ব্লক লিঙ্গ সারিক তিচি লেন জি রুমকু
0: গুমান দ তামকুর নাঙ্গা না পাংত কানি
1: গাড়ি লিঙ্গ না পাকতাই
0: গাড়ি লিঙ্গ সারে বহুত লেবুন তিতবে
1: আলে না তিচাই লিবুন
0: মানে কানে পাং পাং না সলে লেবুন তে নিজে সিলিং বে নড়ে
1: নিজে সিলিং লে সারিং আখর চতাই
0: সরকার তো বিম প
1: যা তিলে
0: না পাং পাং না সরকার তো বিম প যা
1: তিলে
0: নাম নাম জি পাং পাং না সলে বান লেবুন নাং তো লগ গামচি দে সরকার যা
1: ওন তে জাগ আনো পং লেন যত সলে
0: আমন তে কা সেন্টার সব গুমাসন পাংত অঙ্গনবাড়ি
1: আডেলি সারিং পাশেজন জি আলে তাগাল রে নাজি কারসিবি মারি রেবা গামলে আওপুক্তাজি ওড়ে সিনরি মারি রেবিন আসান আয়ং জি আওপুক্তাজি পাশেজন জি জানা বাই মারি রুমালিন সারসারি মঞল জলিন মারি রাসে লিম্বিন দেন আলে আসলে ডং লিঙ্গন রুগন ইরাই বনক সান দেতি ইতিতে আলে ঞাক তিম্বি কুনাতে জানাং দেন মনান ডুতবি গামাং গামলে আলে না অপুক্তাজি নম্বর মানি তো জি বীর নান আয়ং বজেন জানাং মানি তো জি পাশে জানাং
0: এতলা ভাই সনসা না কানিং বরন আন্ডাং বা

আকাশবাণী জয়পুর, সময় বর্তমান অপরাহ্ন ৫টা। প্রিয় শ্রোতাবন্ধুমানঙ্কু অভিবাদন জনাই স্বাগত করুছু আমার আজিকার সান্ধ্য অধিবেশনকু। কার্যক্রম আম কেন্দ্ররু প্রসারিত হউছি মিডিয়াম ওয়েভরে 204.5 মিটার তথা 1467 কিলো হার্জ যোগে, এফএম র 103.6 মেগাহার্জ যোগে। প্রসার ভারতী লাইভ স্ট্রিমিং অ্যাপ মাধ্যমে আপনি আমকেন্দ্রর কার্যক্রম শুনিপারুচন্তে। অধিবেশন আরম্ভে প্রচার করুছু যুবশ্রোতা বন্ধুমানঙ্ক পাই কার্যক্রম যুববাণী।

0: বাটি ছেড়ে গীত শুনাইলুস?
1: আর বাটি ছেড়ে মানে বেশি বুললাই নিয়া দিয়ালি দেখুন সারদা লাগালা বাজাই দিলি
0: এলে খাইটা বলে আজিকালি খাইলে ঝগড়া জাটি এলে কি কেস বাটেলে মারাপিটা এলে জনটা মিশাইলে তো সব কেস কি নেই
1: এলে
0: খাইটা বলে কোন লগে যিবা আর সে কাইলে রকম বাড়ি উকিল মনে আছত সরকারি উকিল আছত কাই প্রাইভেট বললাইনি সে উকিল লগে যিবার আছে হ্যাঁ কি খাইটা আইলে এই সরকারি বাবুর কাম কাইটা সরকারি বাবুকে বেটঘাট করে জিকে আনলিছি সেটা অল্প শুনাই দো
2: আলে জুয়ার লাগো বাবু
3: জুয়ার নুনি জুয়ার জুয়ার
2: আলে তোমার পরিচয় লোক কই দিয়া কাই
3: প্রফুল্ল কুমার বেনসনা বরিগুমা জিএমএফসি কটর সরকারি উকিল
2: আলে সরকারি উকিল লা চাস বাবু
3: জানুয়ারি মাস নেলছি নয়া করি খালছি মুইসা
2: এলে মিশা তুমি উকিল পাঠ পড়ি তো ক্ষেত বরসে সি আর উকিল কাম করি করি কি না
3: উকিল কাম করি তো জবর বরস হলা কি না
2: এলে কাই বলে ক্ষেতে পাঠ পড়ি কিরি উকিল কাম কাজে খাই পাঠ পড়বার আর উকিল খেন্তি এবার আছে এলে কাই পাঠ পড়বার আছে বাবু
3: আজকাল তো পাঠ মন তো নানা রকমের পাঠ হলানি মাত্র আজকাল প্লস টু সরলা উত্তরে মিশা পড়লাইনি পিলা মানে উকিল পাঠ পড়লাইনি আর প্লস টু সরলা উত্তরে মিশা বিএ এলএল বি সরলা উত্তরে মিশা পরীক্ষা দিয়ে মিশা সরকার উকিল হবার আছি নইলে আমার এমনি সরকার দিন দিন দিন কাছে বাদল লাইনি বাদল লাইছে সরকার উকিল হবার আছি সেটা
2: খাই বলে আর উকিল মন রে ভাই যে সে প্রাইভেট উকিল বল ভাই সেটা হলে বল কি সরকারি উকিল হলে বল বাবু
3: উকিল তো উকিল একা বলে সরকারি উকিল হোক কি নইলে কি উকিল
2: ওই ওই ওই
3: এলে কেনসা সরকার উকিল বলে কেনসা করছি এবে ধরা কেস দিলেন গোট গোট লোক কেস দিলেন সব লোক যেটি কেস আইছি আমার মঙ্গল পাইতে আছি যেতকি কেস দেয় সব কেস কে ধরে করি কাছে আমি শিখাইব বাবু তুই কাইটা কেস কলু সে কেস কর দে রে মাত্র কেস টা কাইট না জান রস মন কেস কর রে হিতে আসি রে না না বাবু মই রাজি হই যুব কাইটা কর দেইলি তোমার ঘর তোমার লোক মন কে মারা মারি বুঝা বুঝি যে দেবা ধর ধন সম্পত্তি ধরে উড়ে যায় রেছি সে কাইটা নে কাইটা কর দে রে লোক সিটি দেখে কে ডরে গেলাম ডরি গরে কাইছে সেন্তি না হয় সে সরকার কে রই গরে সরকার কে রই গরে সিটি সে মকে শিখাইছে আমার কাম হলো সেটা
2: সরকারি উকিলের কাম সেটা বাবু
3: সেটা এলে লোককে তোমাকে এমতি এমতি অন্যায় হলাছে তুমি ন্যায় বাড়ি যাবে আসলে অন্যায় বাড়ি যাবে তোমার তুমি রাজিনামা হলাছে বলে কোর্টে কই দেওয়া আছে আমি সবাই রাজি হলু সে বলে কইবা তোমার তোমার যদি রাজি হলাছে সান সান কেস মনকে আর বউ কেস এবার লোককে মরতে মারবে রে ভাই কি চুরি করে রে ভাই কি ডকাইত করে ভাই কি কার নথি বা কাইছে করে ভাই দুষ্কর্ম মন করে ভাই সেই জায়গা মতো কেস করে রোজি না না হো না
2: ওই ওই ওই
3: হ্যাঁ সেটা একটা লোককে আমার আমার কাম হলে বুঝাইবার সবু এমটি এমটি হেলা তো তোর কোন দিনে ঘটনা হেরলা কেনতা কেনতা হেরলা কোন টাইম হেরলা তোকে আমি শিখাই দেবো সি অনুসার তুই কয়বার আছে আমি কইলা উতার মিশা প্রাইভেট উকিল মন রে ভাই তুই চোর চোর মন পাই হোক কি ডকাইত মন পাই হোক কি তাই সে নকর কম মন করে ভাই সেমন পাই লড়তে গেল

0: গীত শুনলে নিমান নে
1: নিমান নিমান পারি
0: কাইটা বলে তুই এবগো গাড়ি গড় ধরি আসলু চুস কি নাই
1: হ্যাঁ ডেনার গাড়ি গড় আনলি
0: হ্যাঁ সাই কাই গাড়ি বললি তরেলি তোকে
1: সেটা ব্যাটারি গাড়ি কি এবে
0: ব্যাটারি লগে আর চালছি গাড়ি

আনাড়ি নম্বর ওয়ান। এই চলচ্চিত্রের সোনু নিগম এবং অলকা ইয়াগ্নিক, দেব কোহলিঙ্ক গীত, সঙ্গীত আদেশ শ্রীবাস্তব।

লেখু লেখু লেখি দিলি। এই চলচ্চিত্রে শিল্পী বাবুসান এবং নিবেদিতা, শ্রীকান্ত গৌতমক গীত, সঙ্গীত বিকাশ দাস।

ডাহাবাড়ুঙ্গা, এই চলচ্চিত্রে শিল্পী বাবুশান এবং সোহিনী মিশ্র। নিজাম গীত সঙ্গীত অভিজিৎ মজুমদার।

প্রচারকলো প্রায়োজিত কার্যক্রম কিষান বাণী উপস্থাপনার থিলে অরুণ সিং এবং সুপ্রভা পাত্র। কার্যক্রম প্রসারিত হচ্ছে আকাশবাণী জয়পুর কেন্দ্রর। সময় রাতে আটটা। প্রচার করছু কতটি ওড়িয়া চলচ্চিত্রর গীতা।

0: হেদে ইমলি গছ বড়ে খোঁজ না বড়ে জাতি এসি ছড়ো হে দে খসি গলি খসি গলি খসি গলি খসি গলি গে হে দে আরে কটাক মার দেখবি হো এত চড়ি গলি হো হে দে এ কম ডাকে মুই ফড়া গলি নি
1: এটা কা তুই এই ভাগ লাগে চলা নে চলা হ্যাঁ চলা বে হে দে চলা ভাগ ভাগ ভাগ ভাগ ভাগ ভাগ ভাগ ভাগ ভাগ ভাগ
2: বেশি কাম বাকি রয়ে গলা সাহুকার কু কইগিরি আরি গুরু কু আসিকিরি কাম ছিড়াইবাকু পড়ব
0: জু জু জু জু জু
3: চল লোকরে প্রফেসর লাগি
2: ওই মোর টকি কে কই দেস গুরু ডরব নাই কইলি কাই কি সাউকার কু কই গিরি দুই দিন পাই আলে মিশা আইবি একা
0: এবে তো দে সাউকার কুট ছুটি দেব বা সে তো মা আকুটি লোক

0: তার কষা পানি আর মরছি, তারপর তো সে টাকা আমার খা দিয়ে হো আর।
1: আপা জঙ্গল রে তো কেটলু, কান্দা পতর ডাল খোঁজবা, নলি কিস খাইবা তো? এ বন বিরুড়ি টেকর ফেড়া মিললে সিজাই করে জল করবা, মূষা ডেমড়া সাপ চড়ে মনর গার কাই মো ফেনার ডিম এটা মনে অন্ডরা পিলা কি মিলছি? এ ঝরি পোক দিন আইলে আর বাধা নাই, সেটা মিশা খাইবা।
0: এ মাস গলে দান মান্ডিয়া গজা হব, গাছ বছা পলার এমন তো গান মিলব, তার পছে আর আমার ভুকর দিন তো আর ন রইনি।
2: ছিলি এ ছিলি
0: কি সালা
2: শুনলুস কি? ইধরং দুয়ারে রোড কাম চালছি পুনি, সেটার পাই কুলি খোঁজবাকে ই কান্ট্রির গুমাস্তা টাঙ্কা ধরি গাঁ গাঁ বললানি। হাদে মাইজি মানকে দিনকে দুই আনা আর আন্ড্রাকে দিনকে তিন আনা মিলছি পুনি।
0: কি পাইটি?
2: এ বালি মাটি বুইবার পানি আনবার আর কিস কিস করবার কি?
0: বিলি এলো বিলি, খেতে ভুলবাল ওই বন ভিতরে করার সমান আলিয়া লাগলানি কোঁদা খোঁজি খোঁজি।
3: সত্যি সে
0: এটি আম্ব কইলি বতরি যাইতিব, সেটা কাজির খাদি শুনল কি? এটি আমার দীপ্তিমণি কৌছি ধরম দুয়ার পাকে রোড মরামতি কাম পাই কুলি পুনি লোড়া, সেটি মান্ডিয়া পেজ মিলব সমান পেট ভর্তি হাকা।
1: সেটা আকা বল আপা, এটি তো খাদি নাই, আমার বাপা ভাই মিশন নাই, আমার ধরম দুয়ার পাকে রোড পাইটি কুলি কাম করবা, এ গায়ে আর নরনি উঠি জু।
4: পূর্ণিমার
5: আগরু নেইকি পৌঁছাই দে, নহলে ভূমি বিষয়ে না ধারলে কি আপে আপে ভূমি ছাড়ি দে, নাইক ওইটা মতে কইলা আছে।
4: না ধার
6: দেখলো তো বা, নাইক এবে ভূমি নিয়ে যাব, বুঝলি কি নাই? মুই কৌতলি কি নাই, ভূমি পড়িয়া পড়বাটা পড়লা, হ্যাঁ গাছ আগে ভর্তি হেলা, কাউ খেলে বন্দার দিয়েছিলে বলে থাকা কি নাই? আমার গতি খটবাটা ছিড়থাতা, তিনজন যাক কুলিভূতি করে পছে আমার জমকে মুগলেবার হইতাতা, তুই কথা শুনবো নাই? এবে ভূমি কি ভূমি গলা, আমি এইটি আগে বন্ধা পড়ছিবা সবুদিনে।
4: নাই নাই নাই নাই মান্ডিয়া চল সাউকার পাখে ভূমি বন্ধা পকাইবা যু।
6: বন্ধা পকাইবা যে সাউকার যদি আমার ভূমি কি একদম মর বলি করে কই করি পচে মাড়ি বসবো, দাবা দরবার করে জিন পারবা কি আমি তার সঙ্গে?
4: সেটা পচে দেখবা কি না, আগ তো জু। সাউকার এ সাউকার এতে গোর কথা আছে ক, খাইছে আমার ভূমি বন্ধা ধর, আমার তিনজনক ভিতরু মান্ডিয়াকে মুকলাই দেশ, এলা জমি খাই সিস্তু দেশ, এলা যেতে টঙ্কা এলে বরসকে চিডনি ঠিক করু, সে চিডনি আমার গতি চিডনি মিশি করি যেতে টঙ্কা হব মোতামরে সেতকি টঙ্কা আগে নেবা দনরু বরসকে বরস চিড়ি যাওতু, এলা সেতে টঙ্কা বি তুই বেগি মিলাইবুস, আর আমার গতি খটবাটা মিশা চিড়ি যাইছি কি আর
7: সর লাগি তোর কথা
4: সর লাগাই
7: সরলা
4: বুঝলো কি? তোর সে পাঁচ টঙ্কা কি সাত টঙ্কার সে ফাটলা ভূমি সেটা হবো নাই, হে তার চিড়নি চিড়নি সে ভিতরে পুনে আগর ভিতরে করে গতি কালি সকাল যাইগিরি, হে সে শুক্র জানর জমি দেখিয়া বুঝলো কি?
5: সাউকার কালি সকাল যাই দেখবি আহরি সঞ্জরে লৌটিবি বাবু,
4: সমান কই মতে?
5: হ্যাঁ হ্যাঁ
4: সমান দেখি আইবো,
5: হ্যাঁ কালিনি কালিনি
4: হ্যাঁ।

0: প্রচার করল কেতুটি দেশিয়া গীত। আকাশবাণী জয়পুর।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা
2: 1970 বিশ্বাস রাখি এবং আজ সিমেন্ট উপরে
3: শক্তি যা বর্ষ বর্ষ নু বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাট সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাট সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা
0: 1970 মনোজ কুমার পূজারী, সম্পাদনা দময়ন্তী বৈকার, উপস্থাপনায় অছন্তি রাজেশ রায়।

আকাশবাণী জয়পুর, সময় বর্তমান রাতে ১০টা বাজে ৩০ মিনিট। প্রচার করুছু কেতোটি হিন্দি চলচ্চিত্রর গীতা।

আপনা দেশ এই চলচ্চিত্রে শিল্পী কিশোর কুমার এবং লতা মঙ্গেশকর, আনন্দ বক্সিঙ্ক গীত, সঙ্গীত রাহুল দেব বর্মণ।